0: 95.5 আৰু 99.7 লাখান্দে রেডিও ITN সবে শ্রীলঙ্কা হান্দে
1: বেলাব পাসর তুনাই
2: বেলাব ওব ভেত কেন আবে
3: দতরাইয়ে পেরলিকরণ NLB মেগা পাওয়ার টেভেন্ত মেগা সুপিরি ট্যাগকট আমතරව রুপিয়াল কোটিয়ক পাওয়ার সুপিরি ট্যাগ সহ গ্র্যান্ড সুপিরি ট্যাগকট সুপিরি রিমোট রতিয়া NLB মেগা পাওয়ার ওবাত আদম মিলদি গাঙ্গ